0: পাশে পানি মত হোশ কি গে যা মুঝে তো মই খিচে ফেরিও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড দ্য বিগ চিল Where every song feels like a deep breath after a long day. Only on Big 106.2, the beat of Bollywood.